হাজি বিলকুল তাসুকে আমার রেডিও বানে মঙ্গে প্রোগ্রাম করি তাসুকে মেসেজ কে বলেছি ওভার সোর্স কল কে বলেছি প্রোগ্রাম কে বিলকুল কোশিশ করেছি নন কল চুকুম দেশে মিলকে জিয়াত না জিয়া সকে জাকসার ইকরাম সে দিয়ে নাম সে দিকে প্রোগ্রাম কে নোয়াকি প্রোগ্রাম কি কল চুকুম ডের মুশকিল বানে মিলে বিগি নোবিয়া ডের গিলা কে বিচারা মঙ্গে কল কো হুকো ন লাগিগি মবিল কে তাসু চুকুম মঙ্গে তাদে প্রোগ্রাম কে কল কে বলেছি ও দেচা মতলব সে গিলে বিচারা কল ন লাগিগি এসমা কাশ্মীর পাকিস্তান প্রোগ্রাম কে নবিল কে লাগা চুকুম কল কে বলেছি দ্বার নম্বর বানাই তাস কল কে বলেছি ইনি 0331-5533-40 ইয়া দিন লম্বা 0345-933-25-80 0331-5265-340 ইয়া দিন লম্বা 0345-933-2580 প্রোগ্রাম দেশমা কসমেটিক পাকিস্তান ও মাতা বিলিশি সুপর সুপর তারিখ